Da chkhingo ajik cha song ta ni gitrango witherson momen aro chanchan pinle sangmani gitrang khok na sona man gen chi sa khola chu me chkrang ni program mo meri bat bang ni katha o slme marak ni aga na unik khok na sona man gen uni jamano bisarang ko skiani Cholrangni bidengo ma vike ji momni ya ganawni khokna sona man gen uni jamano rambi areng aro unir pengni gi trang khokna sona man gen uni jamano iris ingti wa training gi trang khoba na simangna sona man gen chigni salja chio dili uni ko ata pa hindi ko borang chigni bonga o viatani rang khokna sona man gen chigni chkhingo আজক চাসংতাল নি গিত্রাং ও লেবান মুমন আরো এবারত মারাক নি গিত্রাং খোক না সোনা মান গেন চিগনি খোলা চি বিবিত ভারতী এসএমএস কে বাহানে বিবিএস কে তারা নে চিগনি সব মো বিবিত ভারতী ঝারো কা সা ও বিবিত ভারতী হিট সুপার হিট সা খোলা চি বিবিত ভারতী মান চাই কেত গনি ও সাল নি ইংলিশ খবর রং গনি চি বংয়া ও হিন্দি খবর রং গনি খোলা চি ও বিবিত ভারতী কথাম ও হিন্দি খবর রং কথাম বংয়া ও ইংলিশ খবর রং কথাম চখং ও সাল নি প্রোগ্রাম কো tontho ta ni ko khna sona man gen athamni bagni ba transmission ko athamni bo so pong dok ba ji ni ya tura station ni kon khna so thaina man gen athamni bo so pong che to wi ta ni rang ko khna sona man gen athamni dok ba ji o dok ba man ni su rang ko khna sona man gen dok bunga o silong ni ko ata ba chko bo rang dok chi bunga o isol nar mathela ni git rang o nipen roi marak aro ni rol ni git rang ko khna sona man gen athamni dok kola chi o নাসিমাং নি খা নাসকে বিয়াতেনবা আচকচাসংতাল নি গিত্রাংকো খনা সোনা মানগেন ওয়ালনিস নি বাজিও টকি হাউস প্রোগ্রাম ও ফিল্ম মংসা নি গিত্রাংও ইসি লাইফ মে ফিল্ম নি গিত্রাংকো খনা সোনা মানগেন স্নি খোলাচিও বিবিত ভারতী প্রোগ্রাম কো দিল্লিও নি কওয়াতাগবা কো খনা সোনা মানগেন ওয়ালনি চাত বাজিও হিন্দি কো বরং চাত মুয়া ও ইংলিশ কো বরং চাত কিং ও ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম কো ইয়া স্টেশন নি কো খনা সোনা মানগেন chat khola chyo dilio ni ko ata pa sports scan chat so pribunga o hindi ko borang sku o english ko borang sku chi bunga o spotlight sku khola chyo bibit parati chkhung o hindi ko borang chkhung bunga o english ko borang chkhung chkhung o bibit parati program ko bun khame chkhung khola chi ba jona khna sona man gen ya rangan da al phring salgamak aro athamna tharisogun program rang wa yan akaswani chura তাহলে সিমাং ইসলার মথেলানি গিত্রাংকো খা সোনা মানগেন ওয়ান হ্যাবিলসন সংমা আরো উনিদল নি গিত্রাংকো না সিমাং দা অজল জল খা সোনা মানগেন

নমস্কার, আর ওলা লগতে সুন্দর ভিয়ান ইডা আকাশবাণী কেন্দ্র টুরা মিডিয়াম ওয়েভলা 243.1 মিটার আর কিলোহার্স 1233 নি অনুষ্ঠান প্রচার হবা লাগিছে গাছা। আজি বৃহস্পতিবার জুন মাসলা 11 তারিখ সন 2026 আর সময় ভিয়ানলা 6:30:20 পার হবা লাগিছে। আজিল অনুষ্ঠানী আপনি গিলা প্রথম গানরা শুনিবাগে পাব শিল্পী পলেশ হাজংলা কণ্ঠনী।

0: আপনিগুলা উপভোগ করিলে শিল্পী পলেশ হাজংলা গান রা
1: আজিলা অনুষ্ঠানী আপনিগুলা শুনিবাগে পাব রাঙা পাথিনলা বিষয়নি একরা হুটুকে কথিকা সুরুমা হাজংলা আওয়াজনি।
2: নমস্কার, রাঙাপাথিন হাজং তিমতগিলল ব্যবহার করা একরা অন্যতম পোশাক। পোশাক খালি মানব জাতিল মান সম্মান রক্ষা করেলা জনে পিনিবসই নহয়। পোশাক এমন একরা বস্ত্র যি পোশাকলা দ্বারা একরা জাতিল সংস্কার মর্যাদা বাসিয়া রাখিব সম্ভব। পোশাক একরা জাতিল পরিচয়, পোশাক একরা জাতিল গৌরব, পোশাক একরা জাতিল অহংকার। আজি রাঙাপাথিনল মাইদনী আসে হাজং জাতিল রূপ। পোশাক একরা জাতিরগে জিঙিয়ে রাখালা মেরুদণ্ড কোয়ারাও ভোল নহাব। সাজ পোশাক মৈদ

আগর উল্টাকে পক্তে কমরনি বানে আরো ফুল আগন বা ফুল গামছা দিয়ে আগ্রিবন। যে কাপড় দিয়ে গাওরা আগ্রিবন ওই কাপড়ল নামরাই হুসে আগন। ইঙ্কা হেনা কমর বানা যি পাথিন্দ পিনি উদনি কমর গোড় বা চাম কমর চামড়িলেও ব্যবহার লা দরকার না থাকে। ইঙ্কা হেনা পাথিন পিনিবগে ডাঙর সাইজল পাথিন দরকার হয়। আর বেশিরভাগ ইঙ্কা হেনা পাথিন্দ গুস্তি খাবা জালে বা কিবা কামে কাজে ব্যস্ত থাকিলে অম্র ওই পাথিন পিনের ব্যবহার করে। আর কামে কাজে সবসময় ঘরনিকে হুরু সাইজ পাথিনগুলো ব্যবহার করে। পাথিনল ভাগ রাঙা পাথিন্দ জিঙ্ক নানান রংলা রং নি রঙিন বানিয়া রাখিছে হাজং তিমটল রূপ। ঠিক উঙ্কই হাজং ময়ল এক এক গাওলা ভাগ বা পার্ট দিয় নিজগে পূর্ণ এগরা রূপ দিয় গাঁথিয় রাখিছে জিদ কোনো অংশেও কম নহয়। পাথিনল এক এক ভাগলা এক এক নাম আছে জিঙ্ক কান দুরা বাদল চাপা চুক বোমা মানে মাসখাম পৈর এক বাদল দুই বাদল তিন বাদল গাও। আরও প্রত্যেক গাওলা মৈদানি আছে খুলপা সাওয়া গুরুচামড়ি জ্বর ভাঙা জুলকা সাওয়া হোলপোনা সাওয়া তিন সাওয়া এক চাপা তিন চাপা পাঁচ চাপা সাত চাপা ইঙ্কা হেনা পাথিনল ভাগ আছে। যতটুক সম্ভব খুঁজাখুঁজি করিয়া জানিব পালে এই ভাগগিল ল নামরা আজিও পাথিনী ব্যবহার করিয়া থাকে। পূর্ণাঙ্গভাবে সুতিক নাও হব পায় তবু পাথিনল নিয়ে বর্তমানে আমলা শিক্ষিত চেংরা চিংড়িগিল পাথিনল নিয়ে সমাজলা নানান জিনিসল ফালে পরীক্ষা নিরীক্ষা করিয়া গবেষণা করিয়া আসে। ইঙ্কা গবেষণা করালা দ্বারাই হয়তো আরও ভালাকে পাথিনল রূপর তুলিয়ে ধরব পাব। যই নিজল শিক্ষা আর কর্মজীবনলা ফাঁকে ফাঁকে আগিয়ে নেওয়ালা যে পরিকল্পনা চালিয়ে আসে সমাজকে আগবাই আগিয়ে নেওয়ালা সমাজলা ইঙ্কা হেনা মনগেলাগে নিয়ে আমরা গর্বিত। পূর্ণ হোক এই মনগেলাল পরিকল্পনা। আর মই উমগে এই প্রোগ্রামলা মাধ্যমে অভিনন্দন আর শুভকামনাও জানায়। পাথিনল জাত পাথিনল জাত হরেক রকমলাই হয়। জিঙ্ক রাঙা পাথিন ধোলা পাথিন ফুল পাথিন চাপা পাথিন কান পাথিন মানি পাথিন কৃষ্টি পাথিন ইংল। পাথিনল থুলমূল ব্যবহার বিবরণগুলো মই তুলে ধরে। পাথিনল থুলমূল বিবরণগুলো হলে জিঙ্ক রাঙা পাথিন। রাঙা পাথিন সাধারণত কমেও সাত রংলা হুত দিয়া আরম্ভ হয়। ওলা ছাড়াও সাত রং নয় রং এগারো রং হুত দিয়েও হুটগুলো মিলিয়ে নিজের নিজের পছন্দ মতে পাথিন বানাবা হাজং ময়গুলো পাথিন বানায়। রাঙা পাথিন্দ সবচেয়ে রঙিন হুত দিয়ে গোড়ায়। আর সাত রংলা আসল আসল হুতগিল হলে রাঙা কালা পাতা রং হিলদ নীলি কমলা রং ইংল। আর রাঙা পাথিন্দ পৈতে মাত্রে সাদা হুত দিয়ে সাদা বা ধোলা হুতর ব্যবহার না করে। তো এলা আহং সাদা পাথিন বা ধোলা পাথিন। ধোলা পাথিন্দ এক রং হুতদেই বানায়। যি পাথিন্দগে নারী বিধবা মনগুল ব্যবহার করে। আরও আরেকরা কথা বয়সলা অনুপাতে পাথিন ব্যবহার করা নিয়ে আমলা মনগুল বয়সলা অনুপাতে পাথিনগুলো ব্যবহার করে পাথিনল সাইজগুলো ব্যবহার করে। তো রাঙা পাথিন্দ হলে বেশিরভাগ চিংড়িগুল আরও মানে কম বয়সী ময়গিল পিনি। জিঙ্ক ধোলা পাথিন ধোলা পাথিন্দ বিধবা মানে যাই নারী ওরা পিনি। আর এই ধোলা পাথিন্দ এক রং হুত দিয়েই গোড়াই এক রং হুত

দেই তানা দেই। তো এই ধূলা পাথিনেও কায়ু কান থয় কায়ু নাও থয়। অলা পরে হচ্ছে কান পাথিন। কান পাথিন একচুয়ালি দুই তিন রংলা হুতো দিয়ে বানায়, জিঙ্কা ধূলা বা যে কোনো রংলা এক রং হুট উদনিকে দুই তিন কালার হুতো দিয়ে মানে চাপা কান দেয় উদগি কয় কান পাথিন। তারপরে চাপা পাথিন, পাথিনল তিন ভাগ নি, দুই ভাগ উফুর বাই আর নামা বাই। রাঙা পাথিনল চাপা, এগরা পাথিনল তিন ভাগ নি, দুই ভাগ তল ভাই আর অফুর ভাইরা রাঙা পাথিন মতনে পুরো রাঙা পাথিনল চাপা দিয়ে বানায়। আর ময়দ ভাগরা যে কোনো রংলা হুটো দিয়ে টানা দেয় আর গুড়াই উডগে কয় চাপা পাথিন। চাপা পাথিনল পরে আহে ফুল পাথিন। ফুল পাথিন দেও যুগল লগে লগে এলা সময়ল মনলা পরিবর্তন হসে, ঠিক উঙ্কই পাথিনল পাথিনল বহুত গবেষণা করে মন গেল পাথিন দেগেও ডেভেলপ বানাবার চেষ্টা করব লাগিছে। আর ওই হিসেবে পাথিন দেগেও এলা চাপা বা পুরো গাও ঘিল ফুল দিয়ে রাঙা পাথিন বানায়। তারপরে আসছে কৃষ্টিল পাথিন। হাজংগলল কৃষ্টিল রাঙা পাথিন দে হলে এক চাপা পাতা রং চাপা রাঙা পাথিন দে। আর উদ চা পাতা রং হওয়ালা কারণ দা হুসে হাজং মনগল বিশির ভাগে খেতি বাতি করিয়া জীবন যাপন করে। আর ময় মরতে কৃষিল ওপর দৃষ্টি রক্ষে ভই পাথার গিলগে, খালি ভই পাথার গিলগে এগার পাতা রং যে সৃষ্টি করে ওই রূপল ওপর দৃষ্টি রক্ষিয়ে হাজং ঘিল কৃষ্টিল পাথিন দগে পাতা চাপা পাথিন্দ যোগ্য পাথিন হিসেবে মানিয়ে নিছে। কারলা কারলা ধারণা রাঙা পাথিনল যে আলাদা আলাদা রংলা হুত দিয়ে যে হীরা হীরাকে আসে ওই হীরা হীরা দাগ রাগে কায়ু কায়ু ভাবে যে হাজংগলল উদ নাঙল্লা চিন। আর হাল বোয়ালে জিঙ্কা মাতির এগরা রাংথা রাংথা রূপ ধারণ করে উডজনে পাথিন দেগে রাঙা দিয়ে গুড়ানি আর টানানি হয়। তো এই রাঙা পাথিনল রূপর আর হাজংগল যে কৃষি ভুক্তি ইদেও ইদনিকে তুলে ধরিছে পাথিনল মাধ্যমে। আর ইদ ইঙ্কই জাগিয়ে থাকুক ভবিষ্যৎ ফালেও উদয়ময় কামনা করে। ওলা পরে আহে মানি পাথিন। মানি পাথিন কব জালে আমরা হবই জানে ইদ হয় বিয়েনি ব্যবহার করা বিয়ল পাথিন। এমন এগরা সময় থাকিবন যে সময় নিকে বিয়ে ঠিক হলে কাপড় বানাবা বা পাথিন বানাবা য পায় না না পায় উঙ্কহেনা প্রশ্নগুলো আহিবন। আর যদি উঙ্কহেনা কাপড় বানাবা না পায় তাহলে বিয়ে পর্যন্ত ভাঙিয়ে যাবন। তো রাঙা পাথিনল রাঙা চাপা পাথিন যে হাজং বিয়নিকে মানি পাথিন হিসেবে ব্যবহার হয় ওদ যে পাথিন ফার্স্টে বানায় ওই পাথিন হে বিয়ল মানি পাথিন হিসেবে ব্যবহার করে। উদজনে হাজং সমাজনি কারলা ঘরনি যদি বিয়ে ঠিক হয় তো কাপড় বানাবালাও এগরা ধুমধাম চাপ আহে যায়। আর রাঙা চাপা পাথিন বানাবাগে ব্যস্ত হয়ে থাকে। যদিও বিয়ে গিরি গেলে ব্যবহার বানাবাগে সময় না পায় তাহলে ওই অঞ্চল নিয়ে কে রাঙা পাথিন চাপা বানা লাগাছে পাথিন রাঙা পাথিন লাগাছে উদগে খুঁজি আর ওই রাঙা পাথিন দেগেই মানি পাথিন হিসেবে ব্যবহার করে। তাও কি এ তিন চাপা নহয় এক চাপা যেদগে গোটা চাপা কয়। ইদানি একরা কথাও আছে যে এক চাপাহে শুভ লক্ষণ আর ফালা চাপারা হয় অশুভ লক্ষণ। বুড়ক বুড়ি গুলো ধারণা তার মানে ধরে নেও যে গোটা চাপা শুভ লক্ষণ দামাত কুইনল মিলন, ফালা চাপা ফালা করে সংসার নিয়ে দামাত কুইন

0: পাব সংসার লাভার তো বানাগুড়া নাপাবা চিংড়ি লাগে উঙ্গকে মানে অপমান করা হবন। তো এলা এই প্রচলন দা নৈক যদিও তবু আজি পর্যন্ত আমলা হাজং সমাজনি ঘরে ঘরে কাপড় বানানি ব্যবস্থারা এলাও চলিয়ে আসছে আর মই গর্বকেই করিব পাব আজিও আমলা হাজং সমাজনি আমলা দরকারি কাপড় পাথিন গামছা ময় মরতলা কাপড় ঘিল নিজের হাতে বানায় আর নিজের হাতেই ব্যবহার করে কাপড় বা পাথিনল ব্যবহার হাজং ময়গল বয়স আর সময়ল উপর দৃষ্টি রাখিয়ে ব্যবহার করে ওডজনে কোনো সময় নানান অনুষ্ঠান পাথিনল রং রূপ রৌ অল্প রাঙা পাথিনল রং নি জিঙ্ক মেলা রংলা হুত নিয়ে রঙিন হয়ে আসে আর ওই পাথিনি জিঙ্ক আমলা জাতিল রূপ রগে জাগিয়ে রাখিছে তো ইঙ্কই রঙিন হয়ে জাগিয়ে থাকিব আমলা এই রাঙা পাথিনল রূপ র আর ইঙ্কই উন্নতি আহিব সব ফালে দে
1: রাঙা পাথিন্দ খালি পিনিব পাথিন নহয় রাঙা পাথিন্দ হুসে আমলা জাতিল মালা তুলল উদয় এগরা মালা জি সম্মান উই সম্মান দেয় রাঙা পাথিনল উপর নিয়েও থাকিব চিরকাল নমস্কার।
2: ইলা অনুষ্ঠান আপনি গিলা দ্বিতীয় গানরা শুনিবাগে পাব শিল্পী মুলিন্দ্র হাজংলা কণ্ঠনী।

সপ্রি বঙা বাজিও হিন্দি খবর স্কু বাজিও ইংলিশ খবর স্কু চিবঙা বাজিও স্পটলাইট স্কু খোলাচি বাজিও বিবেদ ভারতী চিখং বাজিও হিন্দি খবর চিখং বঙা বাজিও ইংলিশ খবর আর বনখামে চিখং চিখং বাজিওনি চিখং কলাচি বাজিও না বিবেদ ভারতী প্রোগ্রাম খোনাসগেন ইয়ান আকাশবাণী থুরা।

ইয়ান আকাশবাণী শিলং স্কাঙ্গবা খবরনি কথা বিচরণ পড়াইছেনা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী চাংচি সাগপা নীতি আয়োগনি গভর্নিং কাউন্সিল মিটিং নি দিল্লী রাষ্ট্রপতি বাবানো ডাকলাঙা মেঘালয় সরকারি নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট হাজাগনি কলগ্রক্ত সোকা চাকাঙ্গেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি নি দলগপা আর গচ্ছা মেঘালয় আদক নি এমএলএ ফা জেমস পি কে সংমা দারং বা সুসাগপা দঙ্গিজানী রাজ্যসভা মেম্বর না সেওকা মানা নিগ্রিমস না ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্ট স্টেটাস রুটগিজান উন্নগেন এনে মেঘালয় এমএলএ ফা এল হেক আগানাঙা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী চাং চিসাগপা নীতি আয়োগ